গোলতন হংস তখন সাহার লতা কোচেরা যা যতই মুক্ত ভাই গয়ন্তী সবারি সভা শুনে রাম পরি জানছু আদম কি চন্দ্র গিরিমা সুরি বদের সুবনী।